Wala, yang ni dah cakap bingung je. Maya macam itu ni aja lo. Tapi pun aku ni ni, macam pun le buat tengah ayam ni. Nama aku ni kulo dah cakap bingung le. Maya pahmi lo ni kahana. Yuanau, wayang ayam le yang ni lo ayam ni. Udu thama ayam ni yuanau lo hengaji. Ngacem ini aku ni ayam ni dah lo. Tapi pun aku ni pi katung le lo ayam ni. Aje nak aku ni cumi kamera ayam ni. Kan tanah ngamane mium dule jaga tanah maya niu ngamane mium duna koni setani wita yuk kacai siang he pateh thai jawa Chiang Mai senang ngabacan sampan ti sam ku bacan sampan yonyu na koni sobotoh Chiang Mai lenga ya niu na ya ni na hanya pona koni bokur la koku makol la koku ngalo ya niu AM tipai uya si cekuk kilohertz lenga ya niu na Facebook pona koni sobotoh Chiang Mai tipai uya si cekuk kilohertz lenga ya niu na ngati toji ti to sun tua le pone thamalo ya niu pantha le me na ya ni jaga pula jana lo ya niu to cha sa ko ngue jaga ko ngue le hu pona naga na koni jamyo nga sum ni si ko jamyo si lenga ya niu kana tana di ma akhan le pada ne ma ya niu di ma akhan na koni ina na koni ya kla nga ya niu ko si bala lo ma ti ko thai pona koni มันพลังหาสบอดีแล้วอันนั้นคนนี้เชื่อใจลอยใหญ่ยูไม่ถูกนายโยนิพังงายกูเชื่อหวยลอยใหญ่ยูคือคนนี้แหละมันเงินอยู่จนนายได้ในแม่ใหญ่ยูนายยูโชคคนนี้จะกายจีคนนี้แม่นี่แหละมันทำใหญ่ยูก็มาเกลี่ยมินายแล้วเทียที่อะไรละดังในบิลาอื่นลอยใหญ่ยูจะกายจีแล้วที่พูดที่ก็จะได้ในแม่ใหญ่ยูยูน่าคนนี้ดูชาติบิ้มแล้วบินาแม่ใหญ่ยูดูชาติบิ้มน่าคนนี้อันนี้น้องฟ้าในช่างทางใหญ่ยูขอบคุณที่ได้รู้จักจิโร่เหงื่อดีหึงเงี้ยจิโร่อย่างนี้ตุลุยสิเนี่ยแล้วที่โควิดน่าดราม่าอย่างนี้

গাছাব মাথু লে মা মনু মাঙে ময় দলে ব মাখ মাফা দে মাখ মাজাবু ফু মাজা নু মাজা নালে নু মাজা লে নালে ন মাখ।